0: ওই গনু গক গ খাদাত হসুতা টিজে না তনি
1: নেদি
0: ইং তা মগে তাওর হুজুয়া শানন দরা সবসু গমং জতা চিমদগা গিগেনদা থমাগ সবসু তানু গঞ্জে ওই নরে
1: দাস
0: মম মগে ইঞ্জিনারা হুজুং গ কমসিজ গা ইফাজ ছোনি মতে ক হামারা গিগেন গ খানে নু গ সমোসি গ ইয়ারতেন সামসি গ সমোদ মুজি
1: নেদি Nadi di girgin quarin che ni chara sonjina ra girgins gin ta ser bu te tana chu girgin sonjina chal gi chu hosu ga chen na jin dian che ni chu chamtsang ga hosu ga da garsang de lang ga chu chi chamtsang hosu ga ni ba ni jin na dark ban sonjina chamtsang hosu ngi tan na hon che tang na si ga ji ra ji ji che la ga son yo ga de tana yang chu dark ba chang ma ga gi chamtsang hosu da ga chen yin no di kor na nan zhe zhe sam lo ra ma tang ge yo ge di yang ge chara sonjina ra ding ni tan da ni sam lo ma tang Tani shimu zon jina ra kardal hosu munga yi Tenu ka njigindri nda njina ta Ta lu njina kichu Ta ton di mrangjik chul ndani pato shung Ikandri nda ta wazig lin tab songzik Jinanba zon zon jina ra kwa chan chi Tiyan chini ta Ta shayi ka karga Ti jing ka lopcha ka nang ka lopchung ka namba Ta girgin kooni kabda yi ta Tina khamni shayi ka Chiga ergin nang da suyida Tani karga khamni shayi ka lopchung ka namjir Da kandra yin nanda zung yi tani yang Charang ka kabda yi na
0: Ya ya bangda. Tamge hopsung ga kamna geta sigi sei tats ga tamuzra memu. Tai ba yorun kapita maglisan dugun lisan ju bula kita sunga segu mugu gamo. Tal isa thamati thanu ga jignita arange ka alonjung ga kotka ajang tani hafsa thama ngunjung i go yili te ju ga komsi yu khazum ge chhida yo.
1: Yari.
0: Khpatta ya no ganang ga kawa no atong kapita মাছুদ মারে তা মগ লিসার কাথমা আর মাটি তঙে তা আঙ্গন জক চাডগি লি জকনো গ থক ব জিমা গ কোছার কা নিনি তা তর কা মঞ্জং ই চুগ ইয়ং সত মু ইখাজ ইয়ং মগে থিউ
1: নাদি
0: তা তা থং গ জঞ্জি গ নারা তর জিলং থাটং খপি নিমাজ গ সিগ খ মাসি তঙে তা থোচিক কো কোচা থমা নি তঙে তা ইনা জং গ দ তা মগ মশিনার কা রা আলগলে ক তঙে চাই তা রং রং গ তিখে জং গ দানর তা রখে মগে ভব ছং নমা গে তা রখে তা সা জং দন চাজ গ সিগ রা চা মানু
1: নারি
0: তা মগে ভব জং ই চু সিগ গা গ তি থো গ আরং তো রা সিগ ইউ ক মো মগে
1: নারি
0: তে দন না তা ভব জং ই তো না তা চি মাজ সি মাজি না তা সং গ মা ম শো তা তিখে Taa nangong fansimhaa hocha siiga kaani dhamu ziimage.
1: Adi.
0: Taa maga thotsunga shala inu ga jenga taa taatunga adi diwara yukhaza thotha.
1: Adi nga.
0: Taa maga thotsunga ichu gu kumsi yukhaza yunu tare.
1: Adi.
0: Taa to hamazga chanara taa seyi vichika kaa nyan dito ga thotsunga shala il te itana taa ngay tina taa hamazga sonum jaa jencha zirinduk.
1: Adi, ngomare. ngi tende nomu gum papaz gi nu gus ye chu gi semkh zga yoqari yonun da changma sonjina da gergin nan da cheran chamdag nan da da las khwa gi kirg losu tang nu ra losu gu she tum den gi sonu gi cheng gi di cheng gi da da sang gi da chu dam rang ji gi chun dan in da mo gi pat de shong gi gan ri zga to song na gwa rin chi chen nam ba changma la nomu gi kirg loma yo qaz rang rang zon sonjina ra yang cham sang gi losu da sha nomu gi gergin zon sonjina yang Kharzu rangtang ga chigi losu gu lobjub gu shetib las guanda yukui da tangi ta harlug sarlugui gantar jang damu kirga loma yarib, shipa yarib zi chitukka tanga jay sangay tangar tangma la guadin chi. Di na an jigin tari yang jir, da chay rangan sunji na yang derangil in sandi janda tanglan yi gilam ni kabda zi gamang buri nonda lah nyang takpa ni guadin chi shini yin.
0: Ya, ndo zimba guadin chi.
1: Ya, ni kub demu, chakhi de lak.
0: Ya, demu, ya, ya.